শ্রোতাবন্ধু আপনার শুনেছেন কতটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এছাড়া শিল্পী হলে লতা মঙ্গেশকর, গীত রচনা করেছেন আনন্দ বক্সি, সঙ্গীত শিবহরি, কথাচিত্র চাঁদনী।

শ্রোতাবন্ধু, আমি কথায় উঠিল খুশি রহবার চাপগ্রস্ত অভিনয় বিষয় বা টক্সিক পজিটিভিটি বিষয়ে। মনোবিজ্ঞানী সর্ভে অনুসারে অসল ও নকারাৎমক ভাবনা লুচাইবা ব্যক্তিপা খুব ক্ষতিকারক হয়ে থাকে। বিশেষ করে যে লোক নিজের ভাবনা লুচাই থাকে আপিবাকে প্রয়াস করতে, সে অচানক ভাবে চিন্তা ও অবসাদর শিকার হবার অধিক আশঙ্কা থাকে। বিশেষজ্ঞ মতরে মানসিক ভাবে সুস্থ রহবা নিজের দুঃখক স্বীকার করা খুব জরুরি। দুঃখ আসব আদৌ ভুল নুহে, বরং স্বাভাবিক। তেণু এখন চাপিবা পরিবর্তে বুঝিবা ও আপণাইবা দ্বারা আমি মানসিক রূপে সুস্থ রহিপার। তেণু শ্রোতাবন্ধু, নিজক মানসিক রূপে সুস্থ রক্ষা নিজের ভাবনা লুচান্তু না, বরং ব্যক্ত করন্তু আউ খুশি রুহন্তু।

শ্রোতাবন্ধু বর্তমান আসন্তু জানিবা পানিপাগ সম্পর্কে কিছু খবর। আঞ্চলিক পানিপাগ কেন্দ্রর সূচনা অনুযায়ী আগামী 4-5 দিন ওড়িশার আকাশ শুখিল রহিব সহিত কেতেক স্থানরে ঘড়ঘড়ি সহ বর্ষা হবার মধ্যে সম্ভাবনা রয়েছে। গতকালি ভবানীপাটনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিলা।

0: ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା ସବୁବେଳେ ଆପଣଙ୍କ ସେବାରେ। ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସାମାଜିକ ସୁରକ୍ଷା ଅଟଳ ପେନ୍ସନ୍ ଯୋଜନା ମୋଦିଜୀଙ୍କ ସଂକଳ୍ପ।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: ए पर्यंत यही योजना रे 9,50,00,000 रु अधिक लाभार्थी जोड़ी ही सारिलेनी। जदि आपण 18-40 वर्ष बयसर होइथांती तबे मासिक अटल पेंशन सहित तीनोटी ग्यारंटेड सुविधा विषय रे जानिबा पई आपणक बैंक शाखा सह जोगाजोग करंतु।
2: শ্রোতাবন্ধু, এক বিশেষ সূচনা। আজ হচ্ছে জাতীয় রোগী সুরক্ষা দিবস, সেইপাই আমার শক্তিরূপ কার্যক্রমের লাইভ ফোন ইন রে আসুছেন ডক্টর শরদ কুমার সাহু। তাঙ্ক সহিত আপনার সিধাসলখ যোড়ি হয়ে পারিবে। আমার ফোন নম্বরটি হল 0667029562 আউ গোটিয়ে নম্বর হল 295628। আপনার সিধাসলখ ডাক্তারঙ্কু প্রশ্ন পচারি পারিবে। ଦିନ 1:20 ରୁ 1:50 ମଧ୍ୟରେ
3: ଏହି କାହାଣୀ ହେଉଛି ଏକ ନର୍ସ ଆଉ ତାର ଅନ୍ତରାତ୍ମାର।
4: ଆସିଗଲା ସେଲେରୀ?
3: ହଁ।
4: ଏବେ

0: সহ তৃতীয় কিংবা চতুর্থ বিষয় ভাবে বিদেশী ভাষাকে গ্রহণ করা যাই পারিব। বিকশিত ভারত পাই বিকশিত গ্রাম দৃষ্টিকোণ আধারে গ্রামাঞ্চল বিকাশ পাই দৃঢ় ভিত্তিভূমি সৃষ্টি করা গ্রামীণ বিকাশ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গুরুত্ব প্রদান করেছেন। এদ্বারা গ্রামীণ অর্থনীতি সশক্ত হয়ে পড়ব। বিকশিত ভারত জিরামজি আধারিত এক জাতীয় কর্মশালাকে সম্বোধন করে শ্রী চৌহান বিকশিত গ্রাম নির্মাণ লক্ষ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে মার্গ অনুসন্ধান করা বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। এভাবে পদক্ষেপ নিযুক্তি ক্ষেত্রকে ব্যাপক করা সহ গ্রামাঞ্চলকে স্বাবলম্বী তথা বিকশিত করিবারে উপযোগী সাব্যস্ত হেব। ভারত গস্তরে আসুথিবা ভুটান পর্যটকঙ্ক পাই আন্তর্জাতীয় ইউপিআই র দ্বিতীয় পর্যায় আরম্ভ হয়েছে। এই কার্যক্রমে দুইদিনিয়া ভুটান গস্তরে থিবা বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর যোগ দেইথিলে। অন্যমানক মধ্যে ভুটানর প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বৈদেশিক মন্ত্রী ডিএন ধুঙ্গেল উপস্থিত রহিথিলে। সামাজিক গণমাধ্যম পোস্টরে সম্পর্কে সূচনা দেই ডক্টর জয়শঙ্কর কহিছন্তি দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিরে ইউপিআই আধারিত আর্থিক কারবার উপযোগী সাব্যস্ত হেব। এই অবসরে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ভুটান ছাত্রছাত্রী উচ্চশিক্ষা পাই নেহেরু ওয়াংচুক ছাত্রবৃত্তি যোজনাকে কার্যকরী করা এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। নূদিল্লী আজ বাণিজ্যিক কোইলা খনি নিলামর ষোড়শ পর্যায় আরম্ভ হয়েছে। নটি রাজ্যের পঁচিশটি কোইলা ব্লক এর অন্তর্ভুক্ত। এই রাজ্যগুড়িক হচ্ছে ওড়িশা, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ। কোইলা মন্ত্রণালয় দেওয়া সূচনা অনুযায়ী এপর্যন্ত 147টি কোইলা খনির নিলাম করা সারিছে। সেথির বার্ষিক রাজস্ব বাবদরে 47,500 কোটি অধিক আদায় হব বলে লক্ষ্য রাখাযাই। ব্যক্তিগত স্তরে ইউপিআই মাধ্যমে অর্থ আদান প্রদান সম্পূর্ণ নিঃশুল্ক রহিব। পরস্পর মধ্যে অর্থ দেণনেণ, ব্যবসায় প্রতিষ্ঠানকে কিউআর কোড স্ক্যান সহ অন্যান্য মাধ্যমে দেয় প্রদান নিঃশুল্ক রহিব বলে সরকার স্পষ্ট করেছেন। এপরিকি কিউআর কোড স্ক্যান মাধ্যমে মাসিক 1,00,000 টাকা পর্যন্ত রোজগার করুথিবা ব্যবসায়ীক ক্ষেত্রে কোণসি শুল্ক পড়িব নাহিঁ। দিল্লির অরুণ জেটলি স্টাডিয়ামে আউ কিছু সময় পরে ভারত আফগানিস্তান পুরুষ বর্গ চলিত টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজর তৃতীয় তথা অন্তিম ম্যাচ খেলা যাব। আফগানিস্তান টস জিতি বোলিং করা নিষ্পত্তি নেই। এই তিনিটিকিয়া সিরিজে এপর্যন্ত ভারত 2-0 আগুয়া রয়েছে। মুখ্য সম্বাদগুলিক পুনি থরে। উৎপাদন ক্ষেত্রর আবশ্যকতা পূরণ পাই আন্তর্জাতিক স্তরের ভারত এক নির্ভরযোগ্য তথা স্থির দেশ ভাবে পরিগণিত হচ্ছে কহিলে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী 76তম জন্মদিবস ও জনসেবার 25 বর্ষ পূর্তি অবসরের আজিঠার আরম্ভ কলা সেবা সংকল্প অভিযান। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বাধ্যতামূলক তিনোটি ভাষানীতি প্রণয়ন 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখা পরামর্শ দেলে সুপ্রিমকোর্ট। এবং তৃতীয় তথা অন্তিম টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টস জিতি ভারতকে ব্যাটিং করা আমন্ত্রণ কলা আফগানিস্তান। সংবাদ শেষ কলা।
1: আকাশবাণী কটক।
2: সুদূরু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষর প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচালে শুণন্তু অনুগুল জেলা সম্পর্কের তথ্য দিয়েছেন সাংবাদিক সমরেশ নাথ। উপস্থাপনার মু আদিত্য নারায়ণ দাস। অনুগুল জেলার সমন্বিত বিকাশ জনকল্যাণকারী যোজনার সফল রূপায়ণ ও ভিত্তিভূমি সুদৃঢ়ীকরণ নেই জেলাস্তরীয় দিশা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। সম্বলপুর সাংসদ ধর্মেন্দ্র প্রধান বৈঠকরে যোগদে দুর্গম অঞ্চলরে টেলি যোগাযোগ ও বিজুলি সমস্যার সমাধান, রাজপথ প্রশস্তিকরণ ও রেল প্রকল্পর সম্প্রসারণ উপরে গুরুত্ব আরোপ করেছন্তি। এথিসহ শিশুঙ্কো পোষণ ও স্বাস্থ্য পাই সচেতনতা বৃদ্ধি উপরে মধ্য জোর দিয়া যাইছি।
3: আমার অনেক দিনর প্রস্তাব ছিলা যে জাতীয় রাজপথ 149 ঢেঙ্কা জেলার পিত্রিরু আরম্ভ করে পাল্লাড়া পর্যন্ত যাচ্ছে, সেতরে খমার বাজার গোটে বাইপাস বহু দিন ধর সেটি লোকর অপেক্ষা লা। আমার জেলাপাল বি এনএচআই কু পরামর্শ দিয়ে এনএচআই তরফ সে যে চারিটিকিয়া লেন হচ্ছে পাখাপাখি 68 কিলোমিটর গোটে 4 লেন রাস্তা হব, সেতরে খমার বাজার বাইপাস গোটিয়ে প্রস্তাব আজ এনএচআই বালা স্বীকৃতি দিয়েছেন। বড় উপলব্ধি।

তুই কালিয়া হেলে হো পোতে তোকে বাকনি নাই, তুই কালিয়া হেলে হো পোতে তোকে নীতি নাই, তুই কালিয়া হেলে হো পোতে তোকে বাকনি নাই, গড়িয়া গোটা বন্দরিকে মন কেনা